0: আত্মজীবন
1: সাহ পাঙানিকে উদুহ জেনিং পুত্রিন ইবু সাতমাকে জীব প্রমাণান বিয়াং আনাকে বুকই দেব
0: সা